অনন্ত চরণ মিশ্র বন্দনার পরবর্তী শিল্পী, কণ্ঠরে গোকুলানন্দ ধলঙ্গ রচনা।

শ্রোতা বন্ধু, এই হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছেন ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। বন্দনার এথর কণ্ঠশিল্পী অলেখচন্দ্র সামল, গীতরচনা রুদ্রপ্রসাদ মহান্তি।

0: ଆପଣ ଯେତେବେଳେ ପୂଜା କରିବା ପାଇଁ ଯାଆନ୍ତି, କେମିତି ସଜବାଜ ତ ହଉଥିବେ ନା?
1: ଯେତିକି ଆମେ ଟୀକା କରିଥିଲି ମାଗୁଣୀ ବାପା ଦେବୀ ଦେବୀ ମାନେ ତାଙ୍କର ଦେବୀ ଟୀକା ଚୁପରେ ମାଗନ୍ତି, ଆମେ ପୂଜାପାଠ କରିଗଲେ ବାକ୍ସ ଆଜ୍ଞା।
0: ଆପଣ ଯେହେତୁ ଅଲଗା କାମରେ ବ୍ୟସ୍ତ ଥିଲେ, ସେ କାର୍ଯ୍ୟ ଛାଡିକି ପୁଣି ପୂଜା ଆପଣଙ୍କର କୌଳିକ ବୃତ୍ତି ସେଠିକୁ ଫେରିଲେ, ମଝିରେ ଗ୍ୟାପ ହେଇଯିବା ଯୋଗୁଁ ଆପଣ ସେଗୁଡା ସବୁ ମନେ ରଖିଛନ୍ତି ନା ନାହିଁ? କାହା ପରେ କଣ କରିବା ପାଇଁ ପଡିବ? আচ্ছা,
1: আর যেতবে রাইট বেড়ে কাম কলি সেতবে মঝি মধ্যে যেতবে আমার কোশি জায়গার কোশি চণ্ডীপাঠ করবার থাকবে কিংবা কোশি জায়গার দুই তিন প্রোগ্রাম মধ্যে ছুটি করবার লাগে বাপার যা লাগে পড়ে কলিক বৃত্তিটা আমি ছাড়ি নি।
0: আচ্ছা, আর সেই বৃত্তি সহিত আপনার আহরি চাষবাস মধ্যে থিব?
1: হ্যাঁ, চাষবাস আছে, চাষবাস আমি অন্য লোক নিয়ে আমি চাষবাস করু, আমার চাষ আছে এক একর আজ্ঞা বেশি তো নাই ন, এক একর চাষ আছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে এমতি সব চালিছি। কুহন্তু দলগোবিন্দ ভাই কোন শুনেবা হেলবারিবেদ কার্যক্রমরু?
1: আজ্ঞা, ইয়ে অনুরোধ ফিল্ম র তুম বেসাহারা হো গীত
0: কাহাকু উৎসর্গ করিয়া পাই চান?
1: আজ্ঞা, উৎসর্গ করিয়া দেখুন আপনকু আর আপনকু যেতকি বি কর্ম পাচন সমস্ত পয়লা উচিকে কুতরে তারপরে মু দুই তিনটা ডাক দৌছে মুরলী প্রসাদ কর মোর গোটে দাদা বি অছন সেটা কেশরী পাল্লি র, বিহারি লাল ভোই বলাঙ্গীর র, প্রশান্ত কুমার দাস সে বি কেশরী পাল্লি র, লিলি দাস সে বি কেশরী পাল্লি র, আর মোর ভাঙ্গিনী দীপাঞ্জলি মিশ্র,
0: আর
1: সমস্ত শ্রোতা বন্ধু মানুষ এটা উৎসর্গীভূত করে নেবে।
0: ঠিক আছে, তবে আপনার পছন্দর গীত আমি শুনাওছু। ধন্যবাদ
1: ধন্যবাদ।

0: হ্যালো,
1: ভাই নমস্কার।
0: নমস্কার।
1: মুঁ রেডিও নগর নারায়ণ প্রধান ବରହମପୁର ବୁଗୁଡ଼ା জিলা গঞ্জামରୁ কହୁଥିଲି।
0: আচ্ছা, গঞ্জাম জিলারে আপনার বগুড়ারে বর্তমান কেমতি অনেক আপনার নারায়ণ ভাই?
1: বহুত বঢ়িয়া আছি, বিন্দাসে খুশি আছি। আপনি কেমতি আছেন?
0: মু মধ্যে ভালো আছি। যেহেতু জ্যৈষ্ঠ মাস চালিছি, এবে গরমর পরিমাণ টিকে অধিকা রয়েছে, নিজকে সতর্কতার সহিত চালা পড়ছে। আপনার কেমতি কম করছেন এবার কুহতু।
1: বর্তমান তো গরম জোর আছে, মোর মাঝে চালছে আইসক্রিম বেপার,
0: আচ্ছা,
1: আর তেণু সতর্ক রাখা পড়ছে খরার দিকে।
0: আইসক্রিম যেত আপনার নেই যাতে টোপি লগাতে না কেমতি কম করতে?
1: তারপরে ওটা আমি পকাও, তারপরে পানি বোতল পাখে রাখিছি।
0: হুম হুম হুম কুহতু তবে নারায়ণ ভাই, কম শুনেবা হল অর্পিত কার্যক্রম। কাহা উৎসর করিয়া পাই চাহি?
1: প্রথমত আপনাকে মোর উপেন্দ্র সোনা, আরেশ করিয়া, সুদাম সাউ, সুবল সাউ, লোকনাথ প্রধান, লোকনাথ সাউ, বারিপদার সঙ্গ সমস্ত।
0: ঠিক আছে, তবে আপনার পছন্দর গীত আমি শুনেছু, ধন্যবাদ।
1: রোজ নমস্কার।
0: নমস্কার।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু না। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আরম্ভ করুছো নারী মহল।

তাপমাত্রা রেকর্ড করা যাইছি। পুরী শ্রীমন্দির রত্নভণ্ডার গণতিমণতি কার্য আজিঠারু স্থগিত রাখা যাইছি। প্রচণ্ড গ্রীষ্ম প্রবাহ, প্রবল ভিড় ও আগামী দিনের বিভিন্ন নীতিকান্তি দৃষ্টির সাময়িকভাবে গণতি কার্য বন্ধ রাখার লাগি নিষ্পত্তি গ্রহণ করা যাইছি। আসন্তা মাসরে স্নান পূর্ণিমা পূর্বরু গণতি করা যিবা নেই পরবর্তী বৈঠকরে নিষ্পত্তি নিয়া যিব। আগামী স্নানযাত্রা ও রথযাত্রা নিমন্তে প্রস্তুতি ও সুপরিচালনা পাই চলিত মাসরে ছত্তিশা নিযোগ তথা পরিচালনা কমিটি বৈঠক অনুষ্ঠিত হব বলি জনাপড়িছি। গণতি কার্য বন্ধ রাখিবা লাগি নিষ্পত্তি হবা পরে ভক্ত ও শ্রদ্ধালুমানে আজিঠারু স্বাভাবিকভাবে ভিতর কাঠরু মহাপ্রভুঙ্কু দর্শন করুছন্তি। পুরী জেলা নিমাপড়া রাটিল ও দহিপঙ্গঠারে এক মিনি স্টাডিয়ামর শিলান্যাস করা যাইছি। উপমুখ্যমন্ত্রী প্রভাতি পরিডাঙ্ক নেতৃত্বে উৎকর্ষ মারাথন গণদৌড় কার্যক্রম অবসরের মিনি স্টাডিয়ামর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। সুস্থ সমাজের বার্তা নেই শতাধিক ছাত্রছাত্রী ও সাধারণ জনতা গণদৌড়ে ভাগ নিয়েছিল। এই অবসরে উপমুখ্যমন্ত্রী শ্রীমতী পরিডা কহিলে উৎকর্ষ নিমাপড়া গঠন পাই উত্তম স্বাস্থ্য গুরুত্বপূর্ণ, শারীরিক ভাবে সুস্থ রহিবা পাই দৌড়িবার আবশ্যকতা রয়েছে বলে উপমুখ্যমন্ত্রী কহিলে। এই অবসরে উৎকর্ষ নিমাপড়া 2.0 উপলক্ষে আয়োজিত হওয়াকু থিবা বিভিন্ন প্রতিযোগিতা পাই উপমুখ্যমন্ত্রী শ্রীমতী পরিডা ট্রফি উন্মোচন করেছেন। গণদৌড়ে 25 জন কৃতী ছাত্রছাত্রীঙ্কু সম্মানিত করা যাইছি। জাপানে অনুষ্ঠিত হওয়াকু থিবা সাকুরা বিজ্ঞান কার্যক্রম 2026 অংশগ্রহণ করিবা লাগি মনোনীত ছাত্রছাত্রী নয়াদিল্লিরু গতকালি যাত্রা করিছন্তি। শিক্ষা মন্ত্রালয় অধীনস্থ স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ পক্ষরু এই কার্যক্রম পাই ছাত্রছাত্রীঙ্কু মনোনীত করা যাইছি। শিক্ষা মন্ত্রালয়ের সূচনা অনুযায়ী ওড়িশা সমেত 15টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি বিদ্যালয়ের 24 জন ছাত্র ও 32 জন ছাত্রীঙ্কু মিশাই 4 জন পর্যবেক্ষক এই গস্তরে যাইছন্তি। মনোনীত দল আসন্তা 30 তারিখ পর্যন্ত জাপানে অবস্থান করিবে। ভারত সহিত এই কার্যক্রমরে ঘানা, নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার ছাত্রছাত্রী মধ্য অংশগ্রহণ করিছন্তি। যুব শিক্ষার্থীঙ্ক মধ্যে বৌদ্ধিক চিন্তাধারাকু অধিক ব্যাপক করিবা, বিজ্ঞান ভিত্তিক গবেষণাকু প্রোৎসাহিত করিবা লক্ষ্য নেই জাপান বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা সংস্থা 2014 মসিহারু এই কার্যক্রম আয়োজন করি আসুছি। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদ সিবিএসই র দ্বাদশ শ্রেণী পরীক্ষা পরবর্তী ত্রুটি নেই স্পষ্টীকরণ দিয়া যাইছি। ছাত্রছাত্রীমানঙ্কঠারু উত্তরপত্রর নকল পাই ধার্য দেয়ঠারু অধিক আদায় হইতিবা এবং কেতক ক্ষেত্ররে কম দেয় আদায় হইতিবা নেই সিবিএসই পক্ষরু সূচনা দিয়া যাইছি। যেউমানে অধিক দেয় প্রদান করিছন্তি সেমানঙ্কু বলকা অর্থ ফেরস্ত করা যিব বলি এক বিজ্ঞপ্তিরে কুয়া যাইছি। কম দেয় দেইতিবা ছাত্রছাত্রীঙ্কু আবশ্যক অর্থ দেবা লাগি কুয়া যিব বলি সিবিএসই সূচনা দেইছি। পরীক্ষার্থীমানঙ্কু উত্তর খাতার স্কান্ড কপি পাই আউথরে আবেদন করিবাকু পড়িব নাহি বলি জনাপড়িছি। আপন মানে আঞ্চলিক সংবাদ শুনুছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। খাদ্যরে বিষক্রিয়া যোগু সুন্দরগড় জিলা হেমগিরি ব্লক নুয়াডিহি গাঁর চারিজনক মৃত্যু ঘটিছে। এক শ্রাদ্ধভোজিরে খাইবা পরে 17 জন অসুস্থ হইতিবা সূচনা মিলিছে। অসুস্থঙ্ক মধ্যে 23 মাসের শিশুকন্যা ও 11 বর্ষর নাবালিকা অছন্তি। অসুস্থমানঙ্কু হেমগিরি ও ঝারসুগুড়ার বিভিন্ন ডাক্তারখানায় চিকিৎসা করা যাউছি। স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ পক্ষরু ঘটনার যাঞ্চ কার্য আরম্ভ হইতিবা আম সংবাদদাতা জনাইছন্তি। বিএড, বিএচএড হিন্দি এবং এমএড পরীক্ষা কার্যসূচী প্রকাশ পাইছে। আসন্তা 31 তারিখে 2 বর্ষিয়া বিএড পাঠ্যক্রম পাই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হওয়াকু থিবা বেলে জুন 3 তারিখে বিএচএড এবং এমএড পাঠ্যক্রম পাই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নেই রাজ্য কর্মচারী চয়ন প্রবরণ আয়োগ পক্ষরু সূচনা মিলিছে। মই মাস 31 তারিখ সকাল 10টারু 12টা পর্যন্ত গোটিয়ে সিটিংরে বিএড প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হব। জুন 3 তারিখ সকাল 10টারু 12টা পর্যন্ত বিএচএড ও অপরাহ্ন 3টারু 5টা পর্যন্ত এমএড পাঠ্যক্রম পাই প্রবেশিকা পরীক্ষা করা যিব। সমস্ত প্রবেশিকা পরীক্ষা পাই চলিত মাস 27 তারিখ দিন 11টা পরঠারু রাজ্য কর্মচারী চয়ন প্রবরণ আয়োগর ওয়েবসাইট্রু আডমিট কার্ড ডাউনলোড করা যাই পারিব। সূচনা অনুযায়ী আসন্তা জুন 4 তারিখে প্রবেশিকা পরীক্ষার উত্তরপত্র প্রকাশ পাইব। বিশ্বর সর্ববৃহত অণ্ডাদান স্থলী ভাবে পরিচিত কেন্দ্রাপড়া জেলার গহিরমথা অঞ্চলের চলিত বর্ষ অলিভ রিলে কইঞ্চ অণ্ডাদান নকরি ফেরি যাইথিবা জনাপড়িছে। প্রত্যেক বর্ষ ফ্ল্যাট ব্যাগস, লগর হেডস, গ্রিন টটল, লেদর ব্যাগস, হক্স বিল, ক্যাম্পস রিডলে ও অলিভ রিলে প্রজাতির কইঞ্চমানে নির্দিষ্ট স্থানের সমূহ অণ্ডাদান করুথিবা বেলে অলিভ রিলে প্রজাতি কইঞ্চ বঙ্গোপসাগরর ওড়িশা তটবর্তী অঞ্চলকু অণ্ডাদান করিবাকু আসিথান্তি। তবে চলিত বর্ষ অণ্ডাদান নকরি সমুদ্র মধ্যকু ফেরিযিবা ঘটনা বিস্ময় সৃষ্টি করিছে। 2014 মসিহারে এইভাবে ঘটিছিল। চলিত বর্ষ তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি যোগু অণ্ডাদান সম্ভব হইনথিবা অনুমান করা যাউছি। পূর্বরু